0: ত্রুগ রেসি জাকপো ইনসুক একিস লা পেহলা ইয়া 2026 ইনু ত্রুগ রেসি জাকপো মাল লিখুন ইনসুক দেল জালাং এতাং গামাল আসি সালপো বেসেস তাকপা দুকতুকি গা জাক চিমাল লাখিওত না দোই থিম চিসং ওমিন লোলুই কা থিম জেরে না তান মকসাদ জেরে ইয়া তনগো জেরে দো চিন চুজেস না দো ইনসুক 2026 ই দিলুই থিম পো ইনসুক ইউনাইট টু টার্ন দ্য টাইড জেরে ইয়ানি কি হর সমাজ তনজিমি গা মি ইয়া গা সমাজ ইং আতং গামা গভর্নমেন্ট মি ইয়া তনজিম গামা চিক সোসে দি জক পো কামিয়াব বেয়ত পি ফরিস লাস বেস না দিউ কামিয়াব মেগুয়ে সওয়াল মে ইয়া ওয়ার্ল্ড ড্রোনিং প্রিভেনশন ডে মাল লাখিউ মায়ত পি ফান খোনি বারি নুক ফানখে বারি এতাল আতম চিক এক্সিস্ট না দো দো ইনসুকি দি জক পো মাল লাখিউ ফয়ত পি স্ট্রোলিকা মিউন লা গা কসুম অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস শেষ হবে ইনসুক কি দিস আতাস জিতনা হো সকে চাম চিংয়ান ফচে আতাস দি ক্যাম্পেন কুনি হেস্তা লেনচা দি প্রোগ্রাম কুনি হেস্তা লেনচা দে বারিনু কোনলা শেষ হবে ইনসুক ওয়ান দি ফান খা চিকপো দো ইনসুক দি চোখ জাক কুন আতাস রেডিও কা ইয়া টিভি নিকা ইয়া আতি সোশ্যাল মিডিয়া স্টলিকা দিউন জাক কুন লাস না বেসে দিউন জের ফত পি তাম কুনিকা আমল বেয়া পি কোশিশ বেচা দি জাকপো ইয়া একবার জাস না 25 জুলাই লামা লাখিওম ইনসুক গুয়ান ই তাম্পো ইয়ে কে জাক সেনা আস ইয়াতালা ট্রেডিশনাল স্কিলস অ্যান্ড মডার্ন লিভলিহুড ইয়ানি কৃষ্ণা সিনাম জেন গা জোস্তে লাস কুনিয়ত পা দেল দালা দুসে গা জোস্তে লাস কুনিয়ত দোন গা সামান কুনিয়ত মডার্ন টেকনোলজি হিসাবিকা দে বারি নুয়তালা ত্রিশে ফ্রুচুগেত আছে নিসার লা তো কুরি কানা গানা আসসালামু আলাইকুম
1: চিজ ফোন আকিল চক পজন লা ইয়াতালা গায় মি সে না চিজ কুঞ্জি রেডিও প্রোগ্রাম কুনি কে খমা পিয়ান চন শুকরিয়া
0: বক্সিস
1: তো না গাতি বালতি প্রোগ্রাম লা ইয়া রেডিও ইনস্টিটিউশন লা ইয়া না দেখান কুন কাকা ফোন উন আমস্তিমন চিকতুলা ইয়া গায়না দে সে খাস বেখান কুন চিকতুলা গাই দরফন জুন সালাম
0: বক্সিস
1: ইয়া ফোনো আকিল স্নাপা জিনাম জেনু লেগি গাদালা টক টক ইয়া লিবানা বারদো ইতপা হর চি সেনু ইয়া জুলুগা গাড়ি মে পি চক পজ জারো চক পজ গাতাল বারদো সখত পঙ্গা তাল জুলুগা ইতপা পরিশানি
0: বক্সিস
1: গাড়ি গাড়ি কেন খজুল লাই না হাজল সুঙ্গান কোন গাতাল সরপো ইয়া জুলুগো চা গাড়ি গার কোন চক পজ পরিশানি গাতাল দো ইতপা দে কেন গাতাল পরিশানি ইতপা খবর পো মতলব গার গাঁ থন গার চি বেশি জরবি খবর চান চাম ইয়া চিঠি তাঙা সুক সোজু চিঠি তাঙা সুক দে চিঠি সোঁস দে ডাক জারি সোঁস দে খো মিশাল গাঁতি মিমন আম উমন পাঞ্জাব গো সুক শুন লাসলা মাজুরি লা গাঁতি জুমন দেখলা মাজুরি মেত পা গুয়ান দে পাঞ্জাব রে চিঠি ডাক জারি সোঁস দে আর থন আর এ ও জবাব তাঁ থন মানা ইয়া লজু মানা দোষ নারা মিক্স মিমাল ফাত পা ইয়া জি ডাক চিঠি থন জরে দে কেন দো চাতে দো তানা দে কেন পরেশানি চিকে পেলা যে চিঠি খুঁড়ে সোঁস যে সবক জরখান চিকে ধুনল সোঁস যে মতলব রাস মিলু চা আজি রাস পর রাস এনু মা মিলু চা চাজ মানে এ ধুনল গামা গ্রোল চা কি দো তাফসিল বেছ মত গাতা না পাতা মাসুম গানা গাতা বদন খোল পাতা সুম গানা দো জখ মুশকিলাত মঙ্গুত পা গানা ইয়াল জবানা গঞ্জরা মে কসম পো মুশকিলাত জত পা নাজি নর বালাঙ্গি ইয়া নর ব্লাকসে রিয়াল পলা ছারি তাচা রাজা হে কসম পুছ চা মাসমজু ইয়া মাটি দেখো যে জু মাটি ফাচা যে মাটি সাটিকা বাতিস গাড়ি ফাচা যাবি ইয়ালা বুড়ি লে যাবি
0: বুড়িলা
1: বুড়ি দো রিয়াল রসুয়েন পা ফাচা ইয়া যেমন বুড়ি বুড়ি কসম থবি মেন পাস নাল ফাচা চুয়েন পা গুয়ান দো রিয়াল লে কসম বসুম তাবালে কসম বলা গোন্টালাম নাটিং কাছে বানিয়ান মাসমজু গোস চসে না সকাতম চা বালি গুয়ান দে কসম পো গুরবান জম বাল খালেজু পশ্চিম কোনে বাল খালচা বুসানি থাকমান তা থাকমান কাছে তাকাস উইলে চিকনিস মে তো মেন পা গুয়ান দোং লা থাকমান চুকসে দোং লা মাজুই তাসে ইয়া দোং নি লাস্টি বেসে বাদাল্লা দোজো বেসে দোলা থাকমান চুকসে না তাস দোজো লা গঞ্জলা মে কসম পড়ছছা গুয়ান হার চিজ আজ দে হলাস না লা পরেশানি আম্মা মিউন লেগি কাবিল মিউন লেগি ইনজাস চাঁপ যা দম্বা ফোক না ঠেকছে রফ্রাস সোচা জাত সেরকম কাবিলা না জম সে গ্রিক সে দুকচা চিক চিকি ইয়াল বেন ফিখ লা বিউ চা চিক চিকি ফিখ বে চা চিক লা রখ বেসে গালা চিক মে মিল পরেশানি মি গোজুক চা মসং জু আমা দুসে নাম জি ইয়ালা পরেশানি চিক কোন সে গাতা না কি দুসে জম সে দুক পি চিক চিক মুখতাশ মেদ মিউন মসং জু লেগ আরাম সং পেনি খসম পো ইয়াল বেন গাড়ি খসম পো আরাম সং দুসে নাম মিসাল কি তোর ফোন গায় না না গাড়ি গা মসং জু গুয়ানা আতা খান লা গাড়ি আতা বুনি ফোটা মেদ বুয়া চিক ফোটা মেদ গুয়ান লিগ আরাম সং গুয়ান দো খাস তোর তোর দো খাস তোর তোর বিন চাজ মে চিক চিক মুখতাশ মসং আতা গার সং বুগার সং পাতা মেদ

0: লুংথিন খান কার্গিল গুতে জংস্কার ডিগ্রিম সানকানলাঙ্গি সংমালা জুলে তেনে দিরিং আজা ইয়ংস্কার ডিগ্রিম সমাজি খুরতে জাল তিন তেনে দিরিং এ ডিগ্রিম মিনা কুইসাব নং লবজং নিয়ম্পো বটি স্কাদি কে কা টিবা টিলঞ্জিক সানচেস লাফুলেন ইয়ং নিষ্পা বেকা নিজাগুনে থুক ইয়ং সে ফিয়া লুজিক সানচেস লাফুলেন কাসা সানা জাদং স্কুজাব নং লবজং নিয়ম্পো তেনে বটি স্কাদি কে কা ই টিবা টিলেনবো
1: লুংথিন কং কার্গিল গেতে দেনে দিরিং আজি ডিগ্রি মেনা আচো নাও লবজাংস কেতে তেখং নিয়মপো বোটিস কাদিকে স্কোর লাটিওয়াটি লঞ্জিক সানচেস লা ফুলেন তেনে ছংমে সাঙ্গাল্লা আচো লবজাং লে নিরাং আজি লুংথিন কং কার্গিল লাস কেচেস পো আথুক জেছে
2: ওজুলে তেনে লুংথিন কং স্পন বো লাঙ্গেস তাং লাচেস পা ইয়াঙ্গেস লাঙ্গে নিং তা কোনে থু জেছে তাং জুলে জিন এ দিরিং আইকা নিজাস কু নু দুন লাই নিয়া না কেদা মাতা কেদা লতা সনা কু কেদা মাতা বটি কাট পোগা নু সিং আদি নাস্তাং জি কায়ো টেস্ট কো লঙে মাংনিউ চি নিজা গুন লাই সানচেস পুল
1: সানকান ল্যাঙ্গুয়েজ তেনে আচং আং লবজাং তেনে খং বটিক গেরগান জি জুক্স তেনো তেনে খং রাং এ ছগনে তেনে খং এ ngotot chin cha che sen ngle
2: tang ngang min la ke tang awang lob jang nga ke tang azang ska jang tak shen hen la le te tak sa ke tang nga ke tang ni gorme ne ke na yaman ke tang jung lob da jin ang kwa ke tang boti ke gan sur la ke tang la sho de gin no le
1: ka sa cho le te ne a ta chang me sang la nyara ti wa tang po te ne nyara chung tu se te ne mi che ka juk sik put pen te ne nyara karu karu lob jang chon jat pen le
2: tang e chung tu se mi che zen na tang tang ni jang ni tang sang ma thuz gi লাদাক জং সে কুয়া মিচে কুজুক চুয়ে জেরকম সংস্কার রিগি দু কুয়া কেনা মিচে কুজুক চুয়ে জেরকম কাও খেদা আতা মং ছে কেনা নেলবা চেনে কেনা মিরিক সে কুয়া দু কেন খেদা ঠুবু ফামা হ্যাং জুক সে নক আলা তে নানে কেদা গাজা কেনা হা খেদা কাও খেদা সংস্কার জং সে টাক সাজে সে ইউল ফামা নেলবা চেন আবে মিংলা ছিং দর্জি আমা মিংলা তানদিন লাটুন মানা মিংলা গাও লোক লে তিনি খেদা গা আবা আমা নিসকে তা খোনা নিসকে অবিয়াল বারদো মাছি লা গা খেদা ইর সংস্কার লাই কেদাং কেনা জুং এই কেদাং লোপটা জি কাব কেদাং আদা লুজিন ফোটং লোপটা জুয়ে তে বিন কুয়াঙ্গা জিন্দা গিয়া পাচ্ছ লোপজন চোসমেন তে নি কেদাং আদা মুথু তে কেদাং আদা তে ইয়ালাক ছে বোকাও কেদাং আদা সানি লোপটা জুয়ে তে লোপটে নু কুয়াঙ্গা কেদাং আচেরা ইয়া মানে এমি সুপাঙ্গা কেদাং তে কা লোপজন চোচে স্কাপ তো বিয়ালে
1: কাসা মাল দেমো চলে তেনে নেরা মা ছুন্তুসলা অপকেল মপুর নাম তে তেনে নেরা ছানির লোপটা খাঙে আচার্য তেনে

0: kanji gya sa gya ti las bana chun ma gya ba ba mi ches kan dun la ya kasumi training ta che sab cha shik do yong ma ta
1: dun yong cha jo o dun ma na khung ya khu gya mission pokhora nga tang bomo sa age hri kher bin chude o dun chang ma ches kan un la barang chi jak se urgent chi chong zer cha de de ma ches kan lo khwa ma na pura khwa awareness no ha awareness program rule nduk cha khung ha go tang mi phila awareness en khwa zer cha gi chos peda yo gi chos bos era peni ka den ma song zer dare na nga ti gormen chi ina nga ta chi gormen sikim chona pehla enar le mi didi saga tang ma juya member saga ki ha khung a khung a ge tong khwa de dependent ta se khung khun ti ka mi ka khran shuk zeren chi کون آگه خیر بی کوشیز بینیو جویا ممبر سا کند گرمینی چی سکیم چی آنه داره چو پهلا خورا اسی جین دخار بچین جو
0: بخشیش
1: ایورنیس پروگرام یون چین بینی ایورنیس یون چین مثال پوشین ایورنیس یون چین گنگ میانو ده نارلی می اسی جی سا خیر بچو اسی جی گروپ سا
0: کلشتاری کخچن منا کوی زمداری چی آن چین جو
1: کلشتاری کن دو یون چین اگه از یا چامشی نتی اسیجی دوگ ده ممبر ساق مثال گروپ یاد ده اسیجی ممبر ساق یاد دون لستا چین جو دی نی داتا تان چین دو دی ممبر پوز دی لاس پوبا دی ممبر پولا دی پنیر گوشا دی گروپ پولا گی چو پنیر گوشا دی چو گروپ پولا گی پنی خیر این زره نچی لاس پودو یون چین جو دیتیل پورا داتا نچی از گورمن لار سمیت بچین پورا گی چی نتی ری لاک پتیل دان سید گی چی نتی ری پوتنشیل دان سید مثال گی چی نتی لاس باک تیلارینگ ইংগুজি নাফারিও নেটিং ইংগুজি নাফারিও জেরে গাছি লাস পিও চিন দুন গং মে কাফতা আছে চাচু ও মিটিং এ অ্যাটেন্ড বাচা মিটিং খুং ঠিক বাসে বেন দুগা এসজি মেম্বার উনিস পেনি ইউ রিপেমেন্ট বেন দুগা পেমেন্ট বেন দুগা ইয়া তাং এন দুগা ঠিক বাসে গি মোবলাইজার জেরে দুন গাছি ইয়ক তো দায়াং আলতা খানিও দে দুনিস এসজি মেম্বার উন লাখো দক সুপেমেন্ট দুগা দারে গাছাই দু আলতা খান দু চক চিচি এমিন সে জু কি মিসাল গাতি খোরে নো হা না তা ওয়েলেন সে জু মিসাল আতা আমাজিন সা ছে না আনে নে মি ছাস পামে দুন লাস্তে গাছি ইয়া মি ফিসিও ও দুনি দুন লাঙা চেষ্টা চা দুনি ঠিক বসে লাজ বেন দুগা মিন দুয়া কি খুং ইয়া চাম শিকে দেনা গাফলাত বেন দুক চাম শিকে লাজ বেন দু কুন চাম শিকে নো এস জি মেম্বার নস গালাস পু বেন দুক জেরা দি ডিটেইল গামা ছে এর সাবমিট বাচিন জু এল ও লাদাখ সাপো গাছে দে চিনি রাটা সাক
0: ছানিয়ে
1: সাকসি গিয়াং এ দেনা সুলখান গ্রুপ সুলখান খুঁই আন্ডার দে মাহালে আনো দে বমো জিয়া দেন না খুয়াজার চিন খুঁই গাছা ফুন বাচিন জু মিসাল দি কা গ্রুপ চখান দো গুচি আনে দো গুচি পাঁচ নাফার খুঁ গ্রুপ দুক জেরে গাছা হাজার চিন গাছে জার চিন ডেরেক বিপিএম আজু গাতি বোলাগ মানে জের অঞ্চিন দে আওয়াস্তা খান খুয়াজার চিন খোঁজ দে না খো না থুকছে খো না ইউং জেরে খেউসে ইয়াং অ্যাপ্লিকেশন তামা মিরগোস বাজু রানসোসো ইউংসে মোলাগ ম্যানেজার না থাকছে রেজলিউশন আছেন গাছি মানে পুরো রেজলিউশন মানে এনা না ফর্ম আছেন ফার্মে কা খুম মেঙ্গা পাঁচ না ফারে মিং ফুটুজ বিয়ারে মিং তাং সে দাসখাত না এম বো বিপিএম দাসখাত তাং সে ঠিক বাসে দাসখাত না এম আছি বেঙ্গে খের বার গোসপাত ও বেঙ্গে খেরে গ্রুপ ফেসে দেখেন এল তে খুম আছি ইয়া দেন জুকসি ইন মিসাল এনা রেলে মে জুকসি ইন জুকসি না তিং আছে খুই ডাটা খেরছি ইন ডাটা খেরে খুয়া রেওয়ালিং ফান মানে তিন মহিনা ছানা রেওয়ালিং ফান ফুটতা ছিন আট মহিনা ছানা সিআইএফ জেরে ইয়াং ফান্ড ছিল মানে 1.5 লাখ দু ফুটি তাঁ ছিল দু নিয়ে গেছে ডাটা তাঁ পুরো লাস বাঁচু চিন জু
0: দু না দিয়ে জয়েন বাসে যা সুমা খোঁয়া দি ফান্ড সুম তাঁ ছিল দিয়ে যা সুমি আন্ডার খোঁজ চাহি লাস বাসে ইয়ো দিয়া মেদ না তাঁ ছিল কি খুঁয়াং প্রোগ্রেস লাস লাস্তা সে না তাঁ ছিল
1: খোঁজ ইয়া খো প্রোগ্রেস লাস বুদুল তার গোশিন জু কি সো সো না সো সো রুপিয়া মিহনিস কামাত গাতাং এ মেম্বার ইউনিস দে দু ডুলেন দুগা মেন দুগা মিসাল খুই সো সো রুপিয়াস কাংস পিনস গো সো সো রুপিয়া ইন সুজু কি গাতা মানা আস্তা ইয়া নে নিচানার গাস পানা গাতা সাপোর্ট সিনস পজু গাতেস দা বেং চেং ফুতিতিন জো চেন ইয়ান দিস দো গিন জাপ পানা গাতা মাল চি ছেন ছে দিয়া চলা বেং পেন সো সো রুপিয়া ফুতিতিন জাপ পানা গাতা সু মোল লার গাত না ও গাত না গাতা রং সো সা ও রং সো সা গাস পানা মিসাল গাতা দম্বা সো মি জাকচে চোক গাতি দিয়া নি না খুই পেনি ইয়াম বোস ব্রাকসে পিএসএ বিসনি শিবানা দুলচা দে সো সো রুপিয়া গাছ খুই স্কান দুলতা চিনজু পেলা ও জাসুম পেনো খুই দে এসে জি ঠিক বাসে মেম্বার উনি জিস সো সো রুপিয়া স্কান সে গাছ ইয়া মিসাল খুং দে নে ইয়ং দে প্রোটোকল ইয়ং দে জু মিসাল নাতি গ্যান লেন ইয়ং আয়াত দে হিসাব কা খুন দুলেন দুলতা চা দুলেন দুলতা সে না নাতি গ্যান লেন হিসাব কা দুলেন ইয়ত না গাছ সে তিন মহিনা ছানা আকা ডাটা তাচিন জু গি গ্রুপ পোলাই সি জি

ফুটচুগিন গজুক বাসমিন দি প্রোগ্রাম চানা অপারেশন বিজয় কা ডকুমেন্টারি ফিল্ম চিক বুলুক না হাম বাচন ফোরজুন লা খরাজ তহসিন ফুটচুগিন দোনা শহীদুনি জঞ্জু সুন্নত থুগিন ইয়ং থামে অনুক দ্রেস খান মকমিউ নিশেজ না তাজুর্বান না খাসকুন না দ্রেসে উৎপিন সিনিয়র মকমি অফিসারুন সিভিল ইন্তজামি এহলিকারুন উইর নারিউন ভেটেরানসুন দোনা এ ডোন ফোনিস দিয়াং খাগলেন্স পিন দি প্রোগ্রাম চানা ছোপা স্ত্রিং মে ছোস না মেশাপ লুইগাং স্তান চোস বাসং মেন দি প্রোগ্রাম পু বিজে বাবাজ দোনা সুরিয়া সন্ধিয়া নাঙ্গিয়াম্বো দিরিং ডুলেন লুশাইন ইয়াং আসকি আস্ত্রং লুকসি মার্কাজি ওয়াজির রাজনাথ সিং ইস কার্গিল বিজয় দেবাস পু কুরিয়াং লুক খাকলেনে শোহদাং লা ওয়ার মেমোরিয়াল ইকা ছেজ লুকসি বল্টন ফ্রচুক চাইন নায়ব সাদর সিপি রাধা কৃষ্ণা নিস দিরিং এওয়ান আনুক স্প্রল খান জাগ রে নরে ঘন্টা রে নরে দোনা ওয়াক্স রে নরে জমহুরিয়াত লাস কেত নার্থান পোস্টেফিয়া কলবার গোসাইনজেস নই দিল্লিয়া রাজ্যসভে সোমা ফিংখান দোনা ওসমি আরকানুনি ফিয়া জাকমাঙ্গি সি তারুফি দোনা শেসি প্রোগ্রামি গজুক পোয়ার রঙে সমজন গঞ্চুকিন খোঁজ তামফক রাখো চানার তুতে ইয়ং খেক ইয়ার ছাত চিক ছাকপাল লেপচুকপার গোসাইনজেস খোঁজ বিয়রমো চন্দনা ইয়ংখে চন্দ তাম্পো গ্রাফুজ জমহুরিয়াত লা ইয়ারিয়াস না গোয়ার ছা চাইনজার বসুং ইয়াং দিউ সুনা সুই রোখ শিকার ইয়াস্রিতি ইয়ারিয়াস আনু খাকচন লাস ছা জারে ছোরতাং সিন খোঁজ আরকান না এওয়ানি জাবিতাউনি এহতরাম ওয়াকফা ত্রিসো ওয়াকফা সিফির গাং মে ইয়ালানা বিয়রমো বাসে কলজোক্স বাসে এওয়ানি আলা ইখতার না রেওয়ায়াতুন তানপো জোকজার ছোরতাং সিন ওয়াজির আজম নরেন্দ্র মোদি সিরগিয়াস্ত্রদি মিমাং সুন্না রং সমজোন আসকিয়া মন কি বাত প্রোগ্রাম পেং আকাশবাণী কানাং ইমে তু সুচুকশি কাং মনচুক চাইন ইয়াং দিউ মন কি বাত ইরগিয়া না সুমচু সুখদুগি রেসি জবারি রেডিও প্রোগ্রামিন দি প্রোগ্রাম পুর গ্যাস্ত্রি গাঙে দূরদর্শন না আকাশবাণী নেটওয়ার্ক না নিউজ ওয়েবসাইট না নিউজ অন এয়ার মোবাইল অ্যাপসিকা অল ইন্ডিয়া রেডিও নিউজ ইউটিউব চ্যানেল লিকা ডিডি নিউজ প্রাইম মিনিস্টার অফিস না মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং কা ফুতে তাং চেইন দের গিয়াব না দিউ পুরকিস কাতে আনুল চোসে আকাশবাণী কারগিল কানা ফ্রচুক চেইন আসাম ইয়ং ছুরু দিস বাসে লুকস পুলে গিনা জিক্স মোচান ছেনিও তিন দি মালসে আনুক লাক চিক না স্তং চোগা থালে মিমাং সুন রোক সিফিয়া চোসিয়ত পি কেমুনি আনুক রং এ মিছেন দারিস প্রালে নিও তিন খাবারু নিজার বানজম সে শিবসাগর চা রেডিও দোনা জোরহাট জিল্লা নেনু সাকবাসিং খিমো জুদা খারসং সিন দি ইউলসোনি আনুক ইয়ং থালে মেন্দা চুকশি গি স্ত্রক না ছে খবর লেপসে ইয়ং দিউনা জমসে দি ছুরু দি স্ত্রলিকা স্ত্রক না ছাকানু নিস্তিসপু ত্রুকচু না চিকিকা লেপসিন দিখু দাইসং দোনা ধানসিরি ইমছু জিক্সমে থাই কানা গেলা ছু গাং এসে ডুলে নিয়ত ইনচুক দিউস বাসে দারে লুকসপু থেপসং না জিক্সমোচন সংসিন রক্স না স্ত্রং লুকসি লাসুন শাকসক না দ্রেসে ডুলে নিয়ত আফা তি কানা স্ত্রং লুকসি ছোপান দোনা জিল্লা হুকাম ইসদ্রি জিব্রাইল সংখান ইউল সোনিকা সন্টেল তালুক জাকসিও দরে খবর লেপসেট ওয়াজির আজম নরেন্দ্র মোদিস আসামি ওয়াজির আলা হিমান্তা বিশ্বাস শর্মা না ইয়াম্বো টেলিফোনিকা দি স্কোরলা তাম্পোগ্রাফো বাসে ছুরু দি লুকসুনিকা তালুকস বাসিন জিনাব শর্মা সোশ্যাল মিডিয়া পোস্ট শিখা ওয়াজির আজমা সেলা বিশ্বাসে সংসিয়তকান তাবাকারি দোনা রোকসিল্লা সুনি স্কোরনিকা মাংলা দোনি স্কোরলা হাগং লেনিন ওয়াজির আজম ইস বাজাবাদ কাবিরি না সমাজ চোখে ফ্রা লুকসুন দোনার গোস দোতুন না রোখ সি লাসুন ইফিয়া মার্কাজি হুকুমাত ছোখ না রুকোস পি রোখ সিফিয়া জোস্তা গাং মেকা লাকথুত বের দিয়াং মা বাসুং গুজরাত ইয়াং নুগাং ছার পে ছু খিমো লুক চাউস বাসে ছুরু দি লুকসপুর গ্যাপ না রোখ না স্তুন লুকসি লাসুন শাত না আন্তাং সে মাল্লা খিউ নিয়ত ইন রগাল বিঙ্গান টাকি শুর চাজ বিজি নাল জোস নিপ গিয়া না ত্রুক চুনা গা তালোক আনুক ছারপা ইয়ং সিন রিয়াল খা গে রোখ সিস করি কমিশনার ইস ছারপা না থুতিয়ত পেশ মাং খাচি গানু মেন্দা গে স্ত্রক না ছি সরতাং সেত খবর নিজার বানজম সে ভারতী সমন্দরি জুর স্ত্রং লুকস বাখানু নিজ রিয়া নার্দুন চু খা দিয়ত খান মিমাং সুনি স্ত্রং লুকস বাসিন হুকাম স্ত্রং লুকস না রোখ সি লাসুন আনুক কেতাং সিন ইয়ং দিস ব্রেল ছাখান মাল সাউন আনুক সন্টে তালুক সং জাকসিয়ত ইনচুক জম্মু কাশ্মীর আনুক লোখরি শ্রী অমরনাথ যাত্রা দোনা শ্রী মাতা বিষ্ণু দেবী যাত্রা দ্রিং না ফল্লাগা ইয়ং গজুক বাসিন

zaw kharab lu shaws di yatri un jang ma truk ban bas se jax se pin hukam is halat ka tane taluk jax se bespa un strong lux pu tan po jax pi ching yan yan fluxun benyot yang yatra us ning kom bas se malla khyon chupi ton jax se tin بسم الله انتظامی چوخ نه یونس به هدایت نازم سے لزب و زرش انتے زوستان نہ کس کو نن جقسیوتین نمزاو درین کرگیل لانگیما چھتی کی موتک پو چوبدن اشاریہ ردن ڈگری سلسیس دونا چھتی گن چھتی پو چوکشک اشاریہ جبجی ڈگری سلسیس تخنا سون دیانا چوخ لازلہ لیا ڈوتی کی موتک پو نیشو اشاریہ نیس ڈگری سلسیس یون ڈوتی گن چھتی پو چو اشاریہ غر ڈگری سلسیس জিলা দ্রাস লা ছাতি কিমো থিকপু চুজরুক আশারিয়ার দুন ডিগ্রি সেলসিয়াস দোনা ছাতি ইনসে থিকপু চু আশারিয়া সুম ডিগ্রি সেলসিয়াস জিলা চংথাং ইং ইয়মা ডোতি কিমো থিকপু নিশুর সাজবি আশারিয়া গা ডিগ্রি সেলসিয়াস দোনা ডোতি ইনসে থিকপু চুকসুম আশারিয়া জবজি ডিগ্রি সেলসিয়াস ইয়ং দেয়ানা চলা জিলা শামি খালা চা ইমা মার্কারি চুরগু আশারিয়া ত্রুক ডিগ্রি সেলসিয়াস কা ইয়ং ছানলা চুকসুম আশারিয়ার গিয়া ডিগ্রি সেলসিয়াস শিকা লুসপাসং মিন দিয়ানিয়ম্বো খাবার সং ইজিন শাজদে বাজাত খোদাই ফগরিয়াং